সন্ধ্যা 5:45 মিনিটত হিন্দী ভাষা শিক্ষার পাঠ পাঠ সংজ্ঞা অর সর্বনাম যুগুতায় আগবাব সুতাপা রয়ে। দিনের 12:15 আমার যুববাণীর পৰা অনুষ্ঠানত গুৱাহাটীৰ আড্ডা সংস্কৃতি শীর্ষক এখনি প্রামাণ্য আলেখ্য আগবঢ়াব স্নেহা পাঠক আর ঝর্ণা ভরালিয়ে, প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। পুয়া 10:30 ডক্টর ভূপেন হাজরিকার জন্ম শতবর্ষ উপলক্ষে যুগুতোয়া বিশেষ অনুষ্ঠান আমার প্রাণর ভূপেন হাজরিকা, পরিকল্পনা পরিবেশন আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর। পুয়া 8:30 গীতিমালিকা অনুষ্ঠানত শুনবল পাব রূপম ভূঁয়া, রেঙনি দাস, নীলোৎপল গায়ন, সৌরভজ্যোতি মহন্ত আর লোপামুদ্রা নেওগর কণ্ঠর গীত। পুয়া 7:30 উপন্যাস পাঠ অনুষ্ঠানত দিলীপ ফুকন রচিত উপন্যাস জলপদুমর পানসৈর ধারাবাহিক পাঠর 10ম খণ্ড, উপন্যাসখনির পাঠ আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর। 7:15 আজি পুয়া, প্রযোজনা কার্তিক সূত্রধরর। 6:55 জ্ঞান বিজ্ঞান। পুয়া আর সন্ধ্যা 7:00 নিয়োগ বাতরি। 9:15 জিলার রেহরূপ। পুয়া 9:20 আর 10:00 হিন্দি সিনেমার গীত। দিনের 11:05 পরাগমালা লাইভ। 11:30 বিজ্ঞান ধারাবাহিক সমাগত সময়ের 8ম খণ্ড, রচনা মৃদুল হাজরিকার, প্রযোজনা প্রবাল কুমার শর্মা আর অশোক ভট্টাচার্যর। পুয়া 9:45 অসমা সুষমা অনুষ্ঠানত ঋতুপর্ণ দাস রচিত আলেখ্য ময় গাও তোমারেই গান, আজি প্রথম খণ্ড, প্রযোজনা উৎপল দত্ত আর ঋতুপর্ণ দাসৰ।

জীবন আর কর্মরাজির আধার যুগুতা প্রামাণ্য আলেখ্যলানির দ্বিতীয় খণ্ড, রচনা আর প্রযোজনা অজয় কুমার বরার। 10 বজাত অখিল ভারতীয় সংগীতর অনুষ্ঠানত অদিতি ব্যানার্জির কণ্ঠর ঠুমরি আর দাদরা দিল্লী কেন্দ্রের পর রিলে করে শুনা হব। আমার অনুষ্ঠান পরিচিতিও ইমানেই।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শনিবার 1433 ভাস্করাব্দৰ শাওন মাহৰ আজি 8 তারিখ, 2026 খ্রিস্টাব্দৰ জুলাই মাহৰ আজি 25 তারিখ। পঞ্জিকাৰ পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ একাদশী তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 4:48:32 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 6:12:21।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের বাবে 14555 নম্বরত ফোন করক।
1: বেমার ভাল হওয়ার পর বড় ফুটনি দেখুন তোর কথা তো কি
2: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
1: তার মানে
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
1: কি হয়
2: হেৰ নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয়া পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
1: মানে
2: তোর কারণে সকলো বিনামূলীয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
1: তেতিয়া হলে ফুটনি মরাতো তোর এক্তিয়ার
0: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: প্রস্তুতা এটা আগবাইছো। আজি গুৱাহাটীৰ পৰা প্ৰকাশিত কেইখনমান বাতৰি কাকতৰ প্ৰধান বাতৰিসমূহ। প্ৰলয়ংকাৰী বানত বিভীষিকা এতিয়াও আঁতৰা নাই শিৱসাগৰ আৰু চৰাইদেউ জিলাৰ। দুয়োখন জিলাৰ বহু গাঁও এতিয়াও বানত ডুব গৈ আছে। সংবাদমেলত মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই কয় যে নাজিৰা 30% আৰু শিৱসাগৰৰ 20% অঞ্চলৰ সৈতে চৰকাৰে এতিয়াও যোগাযোগ কৰিব পৰা নাই। গোলাঘাট জিলাৰ মুঠ 135খন গাঁৱৰ ৰাইজে বানত ককবকাই থকাৰ সময়তে নিপকুৱে খুলি দিলে 4 স্পিলৱে গেট, ধনশিৰি দৈয়াঙৰ জলস্তৰ বৃদ্ধি। বৃহস্পতিবাৰে মাজনিশা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ভিডিও কনফারেন্সিং বার্তাযোগে দিয়া আশ্বাসত 26-দিনীয়া আমরণ অনশন ভঙ্গ করলে পরিবেশকর্মী সোনা ওয়াংসুকে প্রশ্নকাকত ফাদিলর দরে দুষ্কার্যত জড়িত অভিযুক্তর 10 বছর পর্যন্ত কারাদণ্ড হওয়ার লগতে 10 কোটি টাকা জরিমানা ভরব লাগিব বলে মন্তব্য প্রধানমন্ত্রীগুলির। ইফালে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মায়ও প্রশ্নকাকত ফাদিলক লৈ অব্যাহত থাকা প্রতিবাদক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করে যিকোনো প্রতিবাদ রাজনীতিকরণ হব নালাগে বলে মন্তব্য প্রকাশ করে। জলপ্রলয় আর ভয়াবহ বান পরিস্থিতির বিষয়ে কালি প্রধানমন্ত্রীর অধ্যক্ষতাত অনুষ্ঠিত কেবিনেট বৈঠকত আলোচনা করা হয়। দুই দিনতে পরিস্থিতির বুজ লবলৈ আহিব কেন্দ্রীয় মন্ত্রী। অসমত এতিয়া অতিরিক্ত 18,708 চিকিৎসকৰ প্রয়োজন হওয়ার কথা বিধানসভাত ঘোষণা করেছে স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহালে। শিক্ষাক্ষেত্র ব্যতিক্রমী দৃষ্টান্ত নলবাৰীৰ কুমাৰ ভাস্কৰ বৰ্মা সংস্কৃত আৰু পুৰাতন অধ্যয়ন বিশ্ববিদ্যালয়ৰ আইনৰ স্নাতকোত্তৰ প্রথম ষাইমাসিক পরীক্ষার অন্তিম দিনটোতে মাত্র 4 ঘণ্টাৰ ভিতৰত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ৰাজ্যত পুনৰ বৃদ্ধি পালে টুলকৰ। এবাৰত লঘু বাহনৰ মাচুল বাঢ়িল 15% পর্যন্ত। মদনপুৰ নাজিৰাঘাট ৰহা আটাইকেইখন গেটতে প্ৰযোজ্য হব বৰ্ধিত মাচুল। কেন্দ্রীয় সরকারে কালি রাজ্যসভাত রাষ্ট্রীয় গৌরব অপমান প্রতিরোধ আইনের সংশোধনী বিধেয়ক উত্থাপন করেছে। রাষ্ট্রীয় গীত বন্দে মাতরমক অপমান করলে যাব লাগিব কারাগারলৈ। খেলৰ পৃষ্ঠাত আছে 23 সংখ্যক কমনওয়েলথ গেমছৰ উদ্বোধনী অনুষ্ঠান গ্লাছগোৰ অভো হাইড্ৰো এৰেনাত অনুষ্ঠিত হয়। অলিম্পিক পদকপ্রাপ্ত ভাৰাত্তোলক মীৰাবাই চানু আৰু বক্সাৰ লাভলীনা বৰগোহাঁয়ে ভাৰতৰ ৰাষ্ট্ৰীয় পতাকা হাতত লৈ 125 ভাৰতীয় খেলুৱৈৰ দলটোক নেতৃত্ব দিয়ে। ভাৰতীয় সেনাৰ দ্বাৰা আয়োজিত 135 সংখ্যক ইণ্ডিয়ান অইল ডুৰাণ্ড কাপ ফুটবল প্ৰতিযোগিতা আজিৰে পৰা আৰম্ভ হ'ব। প্ৰিয় শ্ৰোতা, আজি পুৱাৰ বাবে নিৰ্ধাৰিত সময় শেষ হৈ আহিল। আপোনাৰ আজিৰ দিনটো শুভ হোৱাৰ কামনাৰে মই ভাস্বতী দেৱী শৰ্মাই অনুষ্ঠানটো ইমানতে সামৰিছোঁ। নমস্কাৰ।

পরমানন্দ মজুমদারর গীতর কথারে নীলোৎপল গায়নর কণ্ঠর গীতটি শুনিলে। গীতিমালিকা অনুষ্ঠানত এইবার শুনাবলৈ লৈছো সৌরভজ্যোতি মহন্তর কণ্ঠরীতি গীত। গীতর রচনা রজনী হাজরিকাৰ।

অনুষ্ঠানত সেয়া আছিল লোপামুদ্রা নেওগ। গীতৰ কথা আছিল ইদ্রিস আলীৰ, প্ৰযোজনা আছিল জ্যোতিপ্ৰকাশ দাসৰ। গীতিমালিকা অনুষ্ঠানটি ইমানতে অন্ত পৰিল।

0: ভাবধারা আর নারী মুক্তি আন্দোলনসমূহ। এই আন্দোলনসমূহর ফলশ্রুতিত নারীর ভোটাধিকার, আইনী অধিকার, সম্পত্তি অধিকার আদি প্রাপ্ত হয়েছিল। নারী সকলের বাবে প্রতি বছরে 8 মার্চ নারী দিবস হিসাবে পালন করা হয়। এই দিবস হল নারী সকলের আর্জন, সংগ্রাম আর সমতার বাবে উৎসর্গিত একটা দিন। বৌদ্ধিক সকল ক্ষেত্রতে আগবাই নিয়াটহে বুঝায়। তেনেদরে সবল হলেহে এখন সমাজেরও উন্নয়ন সম্ভব হয়। অবশ্যে বর্তমানে প্রায় সংখ্যক নারী ঘরের চারিবেরর মাজত আবদ্ধ না থাকি ঘরের মূল মানুষজনক সহায়ের হাত আগবাই এক দায়িত্ব পালন করে আহিছে। নারী সবলীকরণের কথা কৌতে পুরুষের সমানে আগবাড়ি যাওতে নারীয়ে মনত রখা উচিত যে স্বাধীনতা মানে উন্মুক্ত জীবনক নুবুজায়। সমাজ সংস্কৃতিক আঘাত নপরাক পুরুষের সমানে কাম করে যাতে গুরুত্ব দিব লাগে। হস্তিয়া মোহ ভোগবাদী চিন্তার পৰা আঁতৰি মানসিক সবলীকরণের কথা কৌতে পুরুষের সমানে আগবাড়ি যাওতে নারীয়ে মনত রখা উচিত যে স্বাধীনতা মানে উন্মুক্ত জীবনক নুবুজায়। সমাজ সংস্কৃতিক আঘাত নপরাক পুরুষের সমানে কাম করে যাতে গুরুত্ব দিব লাগে। হস্তিয়া মোহ ভোগবাদী চিন্তার পৰা আঁতৰি মানসিক উৎকর্ষ সাধন করে আত্মনির্ভরশীল, আত্মবিশ্বাসী হব লাগে। এনে প্রগতিশীল চিন্তা চর্চা, প্রতিবাদ, দীর্ঘজুড়ি চলি অহা সংগ্রাম আদির ফলশ্রুতিত আধুনিক কালত বিশ্বত নারী সকলে সকল ক্ষেত্রতে প্রভূত প্রতিভা দেখাবলে সক্ষম হয়েছে। উদাহরণস্বরূপে মাদার টেরেসা, এনি বেসান্ত, হেলেন কেল্লার, মালাইলা ইউসুফজা, মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, অপারেশন হিন্দুরাত সুফিয়া কুরেশি, ভূমিকা সিং আদির বহুতরে নাম লব পারি। প্রতিবাদী আগ্রণুয়া নারী হিসাবেও বীরুবলা রাভা, স্বাধীনতা যুজর কালের অগ্নিষ্ণতা চন্দ্রপ্রভা শইকীয়ানী আদির নামও আমি লব পারো। তথাপিও আধুনিকতার অভিহাব হিসাবে কিছু নিষ্মনের মানুষে নারী ভূগ্য পণ্যরূপে দৃষ্টি দি নারীশীলতা হানি করার উপরও হত্যা পর্যন্ত করবলে কুণ্ঠাবোধ নকরা হল। এনে ক্ষেত্র যিকোনো মুহূর্ততে মুখামুখি হব পরাক আজিকালি নারীক আত্মরক্ষার নানা কৌশল শিকাবলেও ব্যবস্থা গ্রহণ করাটো নারী সবলীকরণের এক দৃঢ় পদক্ষেপ বলব পারি। ধন্যবাদ।
1: আইদেউসকল, নারীবাদ সন্দৰ্ভত কথি কাটি শুনিলে অর্ধকাশ অনুষ্ঠানত আজি শুনাবলৈ লৈছো কেইটিমান অসমীয়া আধুনিক গীত। প্রথমেই শুনোৱা হওক মুন্মী বৰাৰ কণ্ঠত এটি গীত, গীতটির কথা আর সুর প্রশান্ত বৰদলৈৰ।

এক বৃক্ষ দশপুত্রসম গছর সমাধনিয়া কবিতা নাই, এজোপা কাটিলে দহজোপা রোক, এই ধরাতে রসক সোনালী সরক।

0: বাইদেউ চাকৰি পাই গলো।
1: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
0: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে খুনটু, স্যালারির আগতেই খরচ।
0: টোটালি কে লোন পোয়া যায় নো?
1: প্রথমে বাজেট বনাবলৈ শিক, তার পিছত খরচ কর।
0: কিন্তু বা
1: সা উপার্জনের এক অংশ সদাই বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নোয়ারিবি।
0: ও বাইদেউ, পার্টি মূর বাজেট তোর।
1: আচ্ছা,
2: আরবিআই এ কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
4: গীতালী অনুষ্ঠানৰ শেষত শুনাবলৈ লৈছো মে তেৰা হিৰোবল ছবিৰ আন এটি গীত, শিল্পী অৰিজিৎ সিং।

0: গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক পদত্যাগ পত্র দাখিল করে আর হারারেত অনুষ্ঠিত তিনিখনিয়া টি টুয়েন্টি ক্রিকেট শৃঙ্খলার দ্বিতীয়খন খেলত ভারতে জিম্বাবুয়ের জয়ের বাবে 220 রানের লক্ষ্য নির্ধারণ করে দিছে। আমার এটার বাতরি ইমানতে শেষ হল। আমার পরবর্তী মুখ্য বাতরি নিশা 8 বজাত শুনবলে পাব।
1: এয়া আকাশবাণী তেজপুর। অনুষ্ঠান প্রচারিত হৈছে মিডিয়াম ৱেভৰ 266.66 মিটাৰ আৰু এফ এম বেণ্ডৰ 102.4 মেগাহাৰ্টজত। এতিয়া শুনাবলৈ লৈছোঁ দিহানাম। পৰিৱেশন কৰিছে স্বৰাগিনী দিহানাম দলে।

কণ্ঠ মানি সেই ভন্টিজনী সপোন সপোন লগা ঠুনুক থানা মাতৃ তাই ইমান মৰম শুনা।